कभी सोचा न हो इतना प्यार करो, इस गसोंग दोर श्रेया घोषाल. Dit prachtig liedje kwam uit de film The Body. Gaan we dan verder met uit de film Mohabbate, gezongen door Udit Narayan, Jaspinder Narula, Udbhav en Manohar. Komt het liedje Sorry Sony Akhiyon Wale.

0: Mohabbat Hona Jai is gezongen door Alka Yachnik en Kumar Sanu. En gezongen door Amit Kumar komt het volgend liedje in het programma Geetum Kileher uit de film Raju Chacha.
1: Please, mujhe apni sachchai sabit karne ka ek chance do. Hum dono ke paas guzra hua kal nahi hai. Kahin aisa na ho ki tum mauka na do aur hamara aane wala kal bhi humse chhin jaye.
2: Tumne jo kuch bhi kiya Shekhar, उसके बाद खुद पे से भरोसा उठ गया। समझ में नहीं आता क्या सच है और क्या झूठ। प्लीज शेखर, लेट मी गो।